उजाला रेडियो रात और दिन 24 घंटे लगातार आपके लिए तोर खाती है। और हाँ, तू मांगे हैगा wil jij een berichtje sturen naar onze studio? Ha? Wil jij een berichtje sturen naar onze studio? Dan kan dat. Stuur je bericht naar 020-363-0808. Dil se baat karna hai? To hum bhi dil se aap se baat karenge. Har ek cheez. Raat o din, aap hum se baat kar sakte hai.

ये है उजाला रेडियो सुनने वालों, यहीं से शुरू होते हैं उजाला कॉफी चाय मिदक शो। Ja, we zijn iets te later begonnen, maar ja, toen jannen toch. Het is door de week en wij werken natuurlijk. En dit is ons middagmoment, koffie-chai-moment, om even...